0: শ্ৰোতাসকলে শুনিবলৈ পালে সত্য বৰুৱা আৰু সংগীবৃন্দৰ কণ্ঠত হালধীয়া চৰাইয়ে বাওদান খাই ছবিখনৰ এই গীতটি এইবাৰ আগবঢ়াবলৈ লৈছো। ছবিখনৰে জাহ্নু বৰুৱাৰ কথাৰে আন এটি গীত।
1: যদি পেরা ভরি ধন ধান থাকিলে হেতেন উগার মারি মারি উগার মারি মারি ঘিওয়ে মোয়ে খালু হেতেন সোণর পালেঙতে শুই লই সোণর পালেঙতে শুই লই হুকুম দিলোহেঁতেন দে পিটিকি গা গাঁৱৰ বাটত ক'লেহেঁতেন হোৱা হাতীত উঠি যায় ৰখেশ্বৰ

হাকিম আর মই হাকিমৰ বাপেক। অক্ষয় ফুটা দি ফুটিব ইংৰাজী, বাপেক মুতেক দুইৰে মুখত। ইয়েছ, ন, থেংক ইউ।

শ্রোতাসকলে উদিত নারায়ণৰ কণ্ঠত ভজন শুনিলে। এইবাৰ শুনোৱা হওক শিল্পী কবিতা কৃষ্ণমূৰ্তি সুব্রহ্মণ্যমৰ কণ্ঠত এটি নান্দনিক ভজন।